0: state mein da geso lan maglaga tournament se punmin na vakans da ma magi cultural program khoi experience kitar tak hata as maina utpam tam da ai thang ta lejari ba khoi gi lamdam gi martial arts ni kaina ga putho ga ai dum utki ba dum yawe ado si aina thang ta san jaram ba gi aina adu gi potma khoi gi lejai kaina ga utpangam jari ne bo ado aina tamam draga di adu so ai utpangam oi tan ne bo da gi jagoi isai mag toita ga so hadi mai magi aina chacharu ba tin jaru ba mapham mapham du da khoi gi oi ba poche aina hindustani classical mag sa ud tara ga so hadi mapham du da chat pa gan da khoi gi manipuri gi so folk song lei ga na khoi manipuri gi culture ma pu tho ga na khoi na hindustani classical sakpa me amarak tu da jagoi ga je som utpa ngamja ba na gi isai ga se jom utpa ngamja ba se manipur sida pokcharam bagi yam sok thok chaninga khoi culture je yam rich oi hawa adu do aina tham ja ke
1: ningda be khone se ta jaw mo tam da di tongan tongan ba khoi gi cultural gi events ing hai ba di khoi hindustani classical music adu ga manipur folk song adu ga pena kathak dance adu ga manipur gi dance drama ma che bangal gi mari lena bo folk song sing amazon khoi gi sports ko mari lena ba khoi gi karate hari ba maya ma si da tongan tongan ba ja guru sung soi muk soi da na le bi rom ga ni na khali
0: khoi
1: hari ba thorum si gi khotong cha ba si long jar kan da khoi ning tam bi gi khoji pa bodale ri ba thaga si yorok na bona bodi karam karam bo ja sing na ning tam bi da takpi tam bi ra ki ba ge ning tam bi
0: oza se yam gyaung gre aita isai gi su lai re jagoi gi su lai re ada ai bu takpi tang bi ra pa oza di masing khang da na khut thek pam tam da he to pa thok na lai ra ba oza nga ta ni ba ko do aina ning jang ja ba khra ai ga yam na nang na na punja ba loina ja ba oza ama ni dang ge ming panjara ba da ham ba da koi baba se baba ja ai ge ti yan han ba oza oi ra hai ta re baba ji hindustani classical music ta nipun lo ra ga lai bi ba ne ba do ga oza sagol sem krishna kumar hindustani musical ge oza ne do ga manipuri folk song gi dala chara kanda oza lorembam betapati duga pena azmarama tamcharam haidi culture ge oba posai yam pamjai bo ka pena age da oza rajen aina yan han jagoi gilam sida sangak pakanda thengne ki bo oza je lai khite oza hai kham bonamali oza sigi makha da ai je kathak tamjare yan han jagoi gilam sida lakja ba matam da duga oza chiron sharma manipuri dance amadi drama gi so jane mitai pangal folk song gitana oza rahim khan meyam se hena khangna bira ba oza ai kawali se tam jai daga mitai pangal gi folk song se asi so oza na dum takpi bo a part of singing and dancing gita ki kitang na thai jara ga khai chana ba gi de ja lak jara matam da ai bo takpi tam bi rakhe ba karate gi ozan thok khong jom washington mitai sego kai karate gi president all manipur gi oina duga thang ta gi da oja maibam surja boro sing da as a key master sana jare oja si gi makha da da gi key master le bo oja atai na so dum mai ma gi oba tonga tonga ba technique me am tak pik aina ning jeng je bo oja sing gi kitang oja surja boro na ta atai thang ta gi da ming kra panjara ba da oja lukken oja pak pak oja surjit sikai si tham jang
1: yam nga je ho ye lam dum si gi masak nai ra ba mi am khwai na su hen masak khang riba koi oza guru ka yam gi makha da ning tam bi tang jam nga si gi miku ba si yorna bu khona ba da makho mahi masing tapira pugi mahina ma khoi miku basi yorok pani makha mukja ta jara kanda lenga ga badi khunai se ki karam na supporto ra kanda koi artist sing gi puchi maril se hi na fagahan ba yaga da ge ha ba koi ning tambi ki wakalon da di kamaina lebi masi matan sa
0: koi gi manipur si arden culture ma di koi sports na malim si da adum masak ta pa gi thaudang gi am sauna lawra ga dum lai hai tar han da ge hauna adu jina government ke side ta gi bol so hana da gi so dum ting bang ke ka pira ga dum lai chief minister gi ting bang kai na sarna happen bi kib ta adu gum ba me am ma pi ri pi da bti na te ba si si na yam na artist khu ding mak ta lo na mak ta si gum ba si lo na mak phang ga ni ha bti lai ta ba ni na tongan ba ha ta a to pa he na si da gi kari kari ta ba ya ge ka na ga mari lai na ba sing na khana bi ra ga artist oi na ho ga cha rai ba ma yam se si ji gi ma pham am am kan bang am na ba ta school ke ka da so dum ho ji che o za ke ka oi ba gi dum ha kat pi rai si developing di ta u ri ne ba a da kari kari si da gi hen ba ta pa ya ba lai ke ai de khoi gi manipur se yam na situation je web nai ba ha ge dra আর্টিস্টিংসে মি আতপা সিনফাম আমাদের পাই রয়েদাব আর্টিস্টিং ইসাইগি লামছেদ হোনার হোনার লাগুনে আতপা সিনফাম পাইবগি মাগি কানোছে লাই হবদব হাইতার দুদনা আর্টিস্টিং দে হানদাকি হেন তিংবাংছে পিরগা আর্টিস্টিংছে বু জোখাত মিনাসি হাইনা আই থামসাকি দাগি খুনাই সিগি হারগদি আমু আখাইনা তৌজরিবা আর্ট ছিদে অডিয়েন্স কি মখায়াম পোলেবগা মইগি চিরব কুমবা তৌবিবা হাইগদ্রা
1: হাইতা
0: এপোলস কুমবা মিয়ামনা সাপোর্ট তৌবিদ্রগাদি আর্টিস্ট আমরবগি ভ্যালু সে লাইতে হাইতার আর্টিস্ট আমরব হনাবদা মিয়ামগি সাপোর্ট চেব মিয়ামগি হাইতার হগতলাইব আর্টিস্টিং পিবিউ আতপ আতপ নৌন আর্ট কি লামবিদ খংদাজারাইব আর্টিস্টিংদ আদম সাপোর্ট তৌবিউ মইব ওজা গুরু লামজিং
1: মৈতৈ পাঙ্গাল ফুরুব হাইবসি চাই চিতা কয়া মানদেগি খুন্তা মিনারে হাইজরিবা হাইরিবা মৈতৈ পাঙ্গাল ফুরুবসিগি চু তোঙানবা আইকুগি ফোক সং মখুইগি হইবা লাইজরি হাইরিবা আইকুগি ফোক সং আসি নিংতমগি মাইকেদেগি কই টেনটকনা সাপিরেগাদি থরমসি হেনা মফুং ভাগাদরা হাই ওয়াকানা দুলাইজাই
0: হই খতল তামজাগে ওজানা তাকপিরাক পার দেখি আই মতে আমলো খচরাগা ইসাই যে কইগি মাইতাইগি হইবা লং ইসাইনা লাইছে সিগি টাইপ আমা তাওইবা
1: হই
0: তাম